0: মারানি কেন বড়াল জেখা মানু কেন বেট্রা মানুয়ারো রান রেজিস্টার কাজু কাবন বা ট্রাভেল করা যারে কাবন বা মানু রিফাইন মানু লাইসেন্স ওয়াল কো কাবন বা নিনামে ইউরোপু নিকু যা কোজু রেড জাও পাল গড়লো মারাকা নাটল রেড জাও গোরান আচারে রেড জাও লাওয়া কাবার লাওয়া
1: FNR sponsor.